0: ভালো রইনি। কে থাক খবর আর তো তুমি সারি আমি দেখি কিছু তো থাছো বো তুমি কত দেহ মায় করছো
1: মিস্টার আজ হে দীপান রইনি সে মেরি ও মেরি
2: ঠিকছে রইনি আমি দুই জানা মজকলাই মন পড়াইনি আমি রেসাউন্ডে নাও
0: কে তোমার 15 20 বছর কুনা সকছো
2: ওকে রইনি
0: বাই।